0: ছড়াই দৌঁচ আপনার চোপা সহ সব জিনিস খালি নির্দিষ্ট কত জিনিস ছাড়ি সারু হল সজনা সজনা ছুঁই হল অমৃতভন্ধা হল মাটি আলু হল এটি তিন চারটা জিনিস ছাড়ি আপনার সব জিনিস চোপা চোপা লগা খাঁতু আইদর চোপা লগা খাঁতু কিংবা যদি চোপা বাহার করছেন তাহলে চোপারু কিছু তৈরি করে খাঁতু তাহলে আপনার যথেষ্ট পরিমাণে ফাইবার মিলবে এবং আপনার যথেষ্ট পরিমাণে পানি পিবে তাহলে আপনার আর কিছু আবশ্যক না আপনার যা আপনার শরীর দরকার আপনার সব পাইপার
1: ধন্যবাদ ম্যাডাম তবে আউ জন শ্রোতা বন্ধু আমার জড়ি হয়েছেন আপনার পরিচয় দিও
2: ম্যাডাম
1: নমস্কার আজ্ঞা আপনার কোন প্রশ্ন রয়েছে
2: বহুত বহুত ধন্যবাদ আপনার বহুত মত দেলে আনি বহুত খুশি লাগুছে কিন্তু মোর কোশ্চেন আজ্ঞা কেতে পরিমাণ মাত্রা খাইলে জনে ডায়াবেটিস পেসেন্ট এবং জনে হাই ব্লড প্রেসর পেসেন্ট কেতে পরিমাণ খাদ্য খাইলে ঠিক পোষণ তত্ত্বটা মিলে পারিব আর সে এই রোগর মুক্তি হয়ে পারিব
1: ঠিক আছে ডক্টর বিশ্বাস এ সম্পর্কে আপনার উত্তর দেবে ডক্টর বিশ্বাস
2: আর সেকেন্ড কোশ্চেন হল গোটে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি 80 ইয়ার হবে তাঁর খাদ্য পরিমাণ কেতকি এবং সে এই রোগে পীড়িত আছেন তাঁর কেতে পরিমাণ খাদ্য পোষণ দরকার আর সে বেশি কামধন্দা বি করেন
1: আজ্ঞা ডক্টর নন্দ এই সম্পর্কে টিকিয়ে পূর্বর কহিলে তথাপি আপনার যে প্রথম প্রশ্ন রয়েছে এ সম্পর্কে আমাকে ডক্টর বিশ্বাস কহিবে অনুরোধ করুছি ম্যাডাম কুহত
3: লোক সুস্থ রহবা পাই আপনার প্রথম প্রশ্ন থিলা ডায়াবেটিস কে হাইপারটেনশন লোক সে কেতে মাছ খাইবা দরকার কেতে পরিমাণের মাছ খাইবা দরকার দেখন্তু মাছর ওজন 100 গ্রামস রু অধিক হেবা কথা নিও হেলা সেতিকে খাইবা কথা কিন্তু বেড়ে বেড়ে কোন হচ্ছে আমি যদি ভোজি ভাতরে যাওছু আমি প্লেটে ভর্তি করিকি কেবল ননভেজ নেকি আসছু আর বাকি কোন জিনিস কিছু নউনু ফলরে হচ্ছে কোন আমার প্রতি মাত্রাটা বহুত বড়ি যাচ্ছে আর ডায়াবেটিস লোক হাইপারটেনশন লোক বা বয়স্ক লোক সমস্ত সন্তুলিত আহার ব্যালেন্স ডাইট যেটা কুহতি সেটা খাইবা কথা তেমন ভাত পরিমাণ টিকে থিব ডালি টিকে থিব আর মাছ খাইলে গোটে পিস মাছ থিব কিন্তু আমি মাছটা ভাল লাগুছি বলে 4-5 পিস মাছ খাইদেবা এথেরে কোন হব না হজম করে পারিবে নি দেহটা খারাপ হয়ে যাব আর গোটে হচ্ছে ডায়াবেটিস লোক মানকর মেইনলি সবু তো খাইবে কেবল যে ফাইন কার্বোহাইড্রেট চিনি গুড় এগুলা টিকে অ্যাভয়েড করবে যেতে কম খাইপারে ভাল আপনার হাইপারটেনশন অনেক যেতে লুণ আটন এগুলা যেতে কম খাইপারে যেতে অ্যাভয়েড করে পারে সেইটা তাঁকাই ভাল কিন্তু মাছটা সমস্তে খাইপারে আপনি বেশি কামধন্দা করু না ম্যাডাম তো প্রথমেই কইলে যে সে এনার্জি ডেন্স ফুড যেথার কি রিচ ইন ক্যালোরিজ অমিতি কি আপনার পিঠা পিঠা মানে মিঠা পড়ে পিঠা গুড় পড়ে পিঠা এমতি নর্মাল চকুলি পিঠা নুহ তো মিঠা পড়ে পিঠা গুড় পড়ে পিঠা নড়িয়া পড়ে পিঠা এইসব খাইবে গোটে অজে খাইবে টিকে কম খাইবে কিন্তু এমানে যদি এগুড়া বহুত বহুত মাত্রায় খাইলে তবে এগুড়া তাঁকর হজম হবনি আউ তাপরে এই এনার্জি ডেন্স ফুড সে এনার্জি গুড়া বডিরে যাইকি না সেগুড়া যেহেতু কাম বেশি করতে সেডেন্টারি লাইফস্টাইল বসিকি গোটে জায়গায় রুহতি যদি দৌড়াদৌড়ি করতে ওয়াক্রে যাতে সব করতে মর্নিং ওয়াক যাতে দৌড়াদৌড়ি করতে তবে এনার্জি কিছুটা খরচ হুয়া যেটা কি আমি কেউ এনার্জি বর্ন আউট তো সেটা তো হেলানি তেমন করে আপনার কার্বোহাইড্রেট যেটা রহিলা বডিরে গলা সেটা আপনার বডিরে জমিগলা সেটা ফ্যাট আকারে জমি যাই তাঁকর ওজন বড়ি যাব তেমন করে সবুযাক সন্তুলিত আহার খাইবা উচিত
1: ধন্যবাদ ম্যাডাম তবে আউ জন শ্রোতা বন্ধু আমার সহ জড়ি হয়েছেন আপনার পরিচয় দিও
4: শ্রী ব্রজসুন্দর দাস কেন্দ্রাপড়া মাসাঘাই গড়জঙ্গা কুচি
1: আজ্ঞা আজ্ঞা নমস্কার আপনার স্বাগত করছি কার্যক্রম কু তবে বিষয় কন রয়েছে আপনার আপনার প্রশ্ন কন রয়েছে
4: না মো প্রশ্ন কিছু বড় কথা হচ্ছে কারণ সময় তো কম অছি তবে কথা হচ্ছে কারণ যে পোষণ তত্ত্ব বিষয়ে চালিছি বর্তমান কথা হচ্ছে যে মান্ডিয়া বা আমার যে মোটা আনাজ কথা কুচি অল্প সময় শুনিপার হয়তো সে কথা আলোচনা ভিতরে আসিথিব তবে আমার বয়স্ক মানুষ আমার যে পারম্পরিক লা মু গাঁ গহলির লোক আগুন মান্ডিয়া খুব খাওছিল কিন্তু এবে তো তার প্রচলন আর আরম্ভ হয়েছে পুনরায় তবে কথা হচ্ছে এই আলোচনা মাধ্যমে যদি আপনার তা উপরে কিছু দৃষ্টিপাত করে এবং আম প্রতি বিশেষ করে মু জন বয়স্ক লোক এবং ডায়াবেটিস অন্যান্য বিভিন্ন আক্রান্ত তবে কথা হচ্ছে ইয়ে আপনার আলোচনা অতি সুন্দর উপাদেয় হচ্ছে

0: सामिल करिया पई आ मु निजे के कथा बा पई आग्रही हेली आ सेति पई मु आपन को फोन कर छी
1: आज्ञा आपन को बहुत बहुत धन्यवाद तबे डॉक्टर नंदई संपर्क करे उत्तर दियंतु
2: देखो तो मा जो मोटा अनाज आम कहे मांडिया तो आम राज्य बहुत हूँ खाबार मिसे पारे किसी असुविधा ना कि मांडिया गोटे प्रोब्लेम होती ग्लाइसेमिक इंडेक्स टी अधिका अच्छी से मांडिया खाली मांडिया न खाई अलग किसी सांगे मिसेक खाए आप किसी असुविधा ना देखो आप दुई चाउल पिठा कर किसी चाउल बदल किसी मांडिया गुंड मिसे पारे ধর ইডলি খাওছন্তি কি পোড়পিঠা খাওছন্তি কি চকুলি খাওছন্তি তার সঙ্গে আপনার কিছু মিশে পারবে আপনার মান্ডিয়া খাইবে কিছু মান্ডিয়া মান্ডিয়ার বহু ক্যালসিয়াম অছি বহু অলগা অলগা বহু ভালো জিনিস অছি কিন্তু তার খালি যে ডায়াবেটিস যেমানকর অছি তাঙ্কর টিকে সুগার বড়ে যাবার সম্ভাবনা তার খালি যদি আপনার মান্ডিয়া খাইবে সুগার বড়ে যাবার সম্ভাবনা অছি তাই মান্ডিয়াকে আপনার অলগা কোনসি জিনিস সঙ্গে মিশে খাইপারবে কোনসি অসুবিধা নাই তার সঙ্গে পনিপরিবা যাহা আপনার পকাই খাওয়া চাহুন পকাই করেপারে কিছু অসুবিধা নাই কিন্তু খালি মান্ডিয়া টিকে ন খাইবে তার সঙ্গে ডালি খাই মিশে খাইবে পনিপরিবা মিশে খাইবে তাহলে কিছু অসুবিধা নাই
1: ধন্যবাদ ম্যাডাম তবে আর জন শ্রোতা বন্ধু আমার সঙ্গে জড়ি হয়েছেন আপনার পরিচয় দিয়ন্তু
3: ম্যাডাম তিন জন ম্যাডাম নমস্কার
1: নমস্কার
3: মনোজ পরিজা কৌলি শহীদ নগর ভুবনেশ্বর ম্যাডাম গোটে কথা বুঝা কথা আমি তো মো দোকান করছু বিজনেস হব বাইরে রুচু ঘরে তো খাইপার ম্যাক্সিমাম সময় হোটেল খাওছু হোটেল কম খাইলে আমি ঠিক হব সেটা জানা চাহ
1: ডক্টর বিশ্বাস সম্পর্ক কুহতু যদি আপনার সুবিধা না যে আপনার ঘরে খাইপারে যদি হোটেল খাওছেন হোটেল মূলত আপনার ভাত ডালি আগে যে সিজা তরকারি যদি কিছু থাকবে যেমন সন্তুলা
3: তরকারি ম্যাডাম হচ্ছে এটি আপনার সয়াবিন আলু তরকারি বেসন আলু তরকারি
1: কিছু খারাপ নুহ সয়াবিন আলু তরকারি আপনার খাইপারে বেসন আলু তরকারি বি খাইপারে কিন্তু বেড়ে বেড়ে সেমানে বহু তেল পকাইকি আউ কাকুড়ি টমাটো সালাড বি যদি হোটেল হচ্ছে সেটা বি আপনার নেই পারবে কিন্তু বেড়ে বেড়ে যে এইসব বেসন আলু তরকারি কি আপনার সয়াবিন আলু তরকারি এটা কিছু খারাপ নুহ সয়াবিন প্রোটিন অছি বেসন প্রোটিন অছি এটা বি বহুত ভালো কিন্তু বেড়ে বেড়ে তাতে বহুত বেশি মাত্রার তেল পড়ে থাকে তেমন আপনার সয়াবিন আলু খাই দিয়ে না বেড়ে বেড়ে আপনার গ্রেভিটা ছাড়ি বি দেই পারন্তি তাহলে গ্রেভি সঙ্গে তেলটা পড়ে
3: ভজার টিকে অধিক তেল
1: দেখা হ্যাঁ ভজার অধিক তেল যদি দেখা যাচ্ছে আপনার ভজা অ্যাভয়েড করি না ভাত ডালি বেসন আর সয়াবিন উঠাইকি সে তরকারি আরামে খাইপারে যদি আপনার লাগুছে যে তরকারি বেশি তেল অছি তেলটা অ্যাভয়েড করে আপনার যদি খাইবে টিকে কাকুড়ি আর টমাটো সালাড বি যদি খাইবে তাহলে আপনার দেহ ভালো রহব ধন্যবাদ ম্যাডাম তবে আর জন শ্রোতা বন্ধু আমার জড়ি হয়েছেন আপনার পরিচয় দিয়ে
4: নিয়ারি কটক সাইপ্রসাদ সিং
1: আজ্ঞা নমস্কার আপনার স্বাগত করছু কোন প্রশ্ন রয়েছে
4: মো প্রশ্ন হল ম্যাডাম অধিক চালের যুক্ত খাদ্য দেহ পাই খারাপ না ভালো
1: ঠিক আছে ডক্টর বিশ্বাস এ সম্পর্কে আপনার উত্তর দেবে বড়িয়া কোয়েশ্চেন আপনার কিন্তু আপনার বয়সটা টিকে জাঁপরে ঠিক প্রশ্ন শুন বাবু অধিক ক্যালোরি যুক্ত খাদ্য কিছু লোক অধিক তো কোনসি জিনিস ভালো নুহ ঠিক মাত্রার খাইবা কথা তুমি ক্যালোরি তুমি খেলাখেলি করুছ তুমি যেতে ক্যালোরি যুক্ত খাদ্য খাওছ তোমার কিছু অসুবিধা না কিনা না তোমার খেলরে দৌড়া দৌড়ে সেসব ক্যালোরি তোমার বর্ন হয়ে যাব দেহরে লাগিব না তেমন তুমি মোটা হব না কিন্তু তুমি যদি খালি মোবাইল দেখুছ আউ টিভি দেখুছ আউ দিন রাতে যুয়ারে বি গলে খালি মোবাইল দেখিকি মোবাইল ভিতরে রহুছ তাহলে বাবু তোমার ক্যালোরি টিকে কম খাইবা দরকার কিনা যাহা যাহা ক্যালোরি খাইব সেটা যাই তোমার দেহরে জমি যাই কিনা তোমার মোটা হওয়া সেটা সাহায্য করিব আউ গোটে হচ্ছে যে যেতে ফাস্ট ফুড মিলুছি চাউমিন পিজা বর্গর এগুড়া তুমি যেতে কম খাইব কিনা এতে ক্যালোরি বহুত অধিক যেতে কম খাইব তোমার সেতে ভালো তেমন তুম মা তোমাকে যাহা ঘরে রোষেই করিকি দৌছন্তি সেটা হি ভালো ভাবে খাইব বহুত ভালো তুমি তো সুনা পিলা তেমন যোগ বি করব সন্তুলিত আহার বি খাইব আউ মোবাইল যেতে পারিব কম দেখিব বাবা
4: কম দেখি খালি যোগ করে আখি বাকি সব দেহ
1: বহুত ভালো কথা আউ আখি ভালো রহিবা পাই যে কোনসি অরেঞ্জ কালার মানে আপনার কমলা রঙর খাদ্য খাইব টমাটো ইয়ে

0: দুঃখিত শরীর উন্নত আনে যে বুয়ে নি অল্প করতে রে
1: মা বইলে পাখ পড়তে লোক মস্তমি যা মা বুসকে অর্পিত মিজে মার উসকে র গ্রুপ বইলে গড়ো কি ছর নে হ্যাঁ নাকি মা যে মা বো 12 জন তুমি কথা হ্যাঁ গ্রুপ রা গড়ো কিতম এমনি দিন নাটে গ্রুপ কিতম এদিন নাটে এ ওড়ে মা বুসকে এ এ মাসা তাকি মাসা কুলি বুতি হাজিস কে ডাব কা সুইটার হই মহি এতে ইলে গট চালো কি ছর নে হি যে গ্রুপ তাস কে সব জানা কথা হ্যাঁ এ ডাব কা সস কে এলা সমান দসি মহি ওর ওনা নিসকে সমানা কথা হা ওহি
0: ওর ডাবুন দস কাজল তকে আমার পান্ডি ইঞ্জের কি নিজে দস কাজ ইঞ্জের
1: নিজে দস কাজ ইঞ্জের পালি কে হা আমি 12 জন তো নিজে দস কাজ
0: ও ইয়া যাও নিবু গ্রুপ রুন্ডানি কে হা ইচ্ছে কি নেহি নেহি আয় জাতি তরি মা নকে মারো মে সিঁচাই ইজোটে পাঙ্গাতা আয় লোকুসকে তা কালে আজিঁচু আজাল আজিঁচু গাড়ি ঘোড়া মিস্তি সারিসকে আজিঁচু মাত্র নে এতি যুগতা ইলিম মারো পাঙ্গাতা হতাই আঙ্গাতে হচ্ছা পাঙ্গাতে হালচালকে খুচাই যাহা নিজেসকে ব্যাঙ্ক কিনা হাচেরি অফিস কিনা হাচেরি পাঙ্গাতে হালচাল খুচেরি ওড়ে নি দুঃখ সুখুসকে বারে রেস্তাতি এই রেডিও ইঞ্জিনিয়ারিং লোক বাতার বারে রেস্তি এটা তাকে হারে হারে ধন্যবাদ
2: ইকাতা তোমার ব্যঞ্জিচ ইকাতা ব্যঞ্জন আমার পুচ যে এস এস গ্রুপ তে এনে কি কাম বাকি আহিনে ওড়ে মার জাকা আন্ডি নইবে
3: তনে রাহা সারদা থাকি র পাঁচ রুণাড়ে মারবেন।

0: babu maniya tare ji gaye gaya ki
1: ই পাঁচ তবে চাই তাই ভাই নিহি জো হতাতে রাহান জো হতাতে সারদা জো হতাত সাতা কথা তনে এনা কিনা এলি না এনে কথা হাডা নাই
2: মা স্বাস্থ্য এন কি রইনে মা দেহ এনে রইনে এ বিষয় তালে মার জো হাডা ন
1: হ্যাঁ আতে হাডা না আতে জম তোমার এনা কিনা ইচ্ছারে জীবাণু জনিত রোগ মানজানে ভূতাণু জনিত রোগ মানজানে এদা থাকি এলেনের বেক্টর বাহিত রগঞ্জি তো তানি পাই যে মারো এনেকে নিহা নাই ওড়ে চেকা এনেকে জাপি নাই হ্যাঁ এদা পাই যে মার আজিকালি হারে কাইছি সারে জীবাণু জনিত ভূতাণু জনিত রোগ ই পিউ বেড়া কিছু হারে কা আনে এন কথা এন তাকে সারে সারে ছোট মারো মেশি নাই বিহাইয়া রইনু আমনি গোটাই তো নমর কিনু বিহাইয়া আমনি গোটাই তো ইলা এই জোড়া রইনু এই তাড়ই সারে দারি মারে যদি এই তাই বাহানা মাতি সারে এদিন বা মাঝাহা বিহা বাসানু রইনু উঠি সারে বা গুডু উঠিনু গুডু উঠি সারে তাম্বু এ পাকি হিনু ইলাহে যদি মানু মারে এদা তাকি সারে আমি কান্ডা যদি ইলাহে এই তাই বাণা মানবিনু কি আমনি ইলু দারি আপে কি আঙড়ে তাপে নাই ভিতরে আপে এদা তাকি মারো এনে কি

ढाई अक्षर प्रेम की। এই চলচ্চিত্রে বাবুল সুপ্রিয়, সমীরঙ্ক গীত, সঙ্গীত যতীন ললিত।

हमको दीवाना कर गए এই চলচ্চিত্রে সোনু নিগম এবং তুলসী কুমার, সমীরঙ্ক গীত, সঙ্গীত হিমেশ রেশামিয়া।

0: রেডিও শুনতে রেবা সর্তে বাইবেনি মনকে মুই ডমাই জুয়া আর কর দিলিনি
1: হে দে মুই মি সেমেটা পিলা জুয়া আর করলিনি
0: বলে আইলু সেমেটা কাই কাজে বলে মুই একটা বসি রেলি হ্যাঁ আর খাইটা এলা বলে আজি আমার মুই বৈঠকে আসতে রে ভাবলে বাটে গোট দেখতে রেলি গোট সাইকেল লোক গোট পিলা যাইতে রেলা হ্যাঁ ওদরি যা নাই সে এমতি স্পিড চলাইতে রেলা ওদরি গলা তার গোড় সঙ্গে সঙ্গে ভাঙ্গি কিরি সে হাড় দিস্তে রেলা
1: হলে তুই পছে কাইটা করলাস তাকে
0: কাই করবো

0: রোগী কি রোগী দেবার আছে কিডনি রোগী কি
1: আলে
0: হ্যাঁ কিডনি রোগী দেবার আছে সেটা হচ্ছে পিত্ত জনিত ডিজিজ
1: আলে
0: আমার বাত পিত্ত কফ কু নেই শরীর তৈরি এণু সেটা পিত্ত জনিত সমস্যা তার কিডনি স্টোন আছে মানে তাঙ্কর গ্যাস নিশ্চিন্ত 100% থাকবে
1: আলে
0: এণু আকু যদি উপচার করিয়া চাইবে আমার মেডিকাল আবশ্যক নাই ঘরে উপচার প্রাকৃতিক চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা দ্বারা আরোগ্য হয়ে পারিব জনে
1: কিডনি রোগ হলাছে বলি আমি কেমতি জানবো বাবু তার লক্ষণ মানে কাইটা
0: লক্ষণ জানা পড়ব পেট বথা হব না

0: ইয়ে কেনে গলা এপকে যাক আসে নাই তা আইবি বলি করি তার লাগি বলি কেড়েক সজবা ঝিলি আছি কষায় পালি ফুল টন্ডে লিপস্টিক আর মুয়ে পাউডার লাগাই লিছি
1: কুসমা কাইটা এতে চিন্তা করলস নি এদে মুই আইলি কাই
0: দেখনি কেড়েক বেল করি আইলা পিলা
1: গরু মেলিলি রে টকি রাশি খেদি আনু আনু বেল হেলা এদে মিঠা পান খাইছু কি
0: সতে সে দোকান আনলি আছে হাটে পারা এলানি
1: নে দে মুই কেড়ে কে ভুকুয়াটা যে আগতু অনি গেনি আটাইছি পাইলি আছি
0: দে আলে
1: এ কুসমা আও তো জু হা দে সে বাটে কে নাই ওলসি বাটা বাটে জু ছনেক বসি কাতা বার্তা হউ
0: রো আলে সনাই আর বুদ্রি কে কই করি আইবি হ্যাঁ সেমন বালি দেখতে রো

0: বলে
1: এ বুদ্রি এ সনাই কেসব কে দেখলাস কি গা ডেমসা ডসিরলা আর কেনে কেড়বেলে উঠি গলা দেখানি এতেক দিনে মিশ্রেলু বালি থানে পুছ নাই পচার নাই জনেবার মিশা নাই কেনে গলি নি বলি কোন তিয়ারি খোঁজবি আকে কাকে পচারবি সে কেনে গলা আছে বলি

কুসমা মুই তোকে ন জানাই করে বাড়ি আইলি কাম সিনা বেশি এত পড়লুস নি দিন রাতে অবকা তোর কথা গাইতে এলি নি মা তোর তুই মিশা দেখনি কাকে পাচারবার মিশা নাই মুই কেনতার আছি কাইটা কলিনি ইতি মুই তোর পায়া কাইলি আছি কুসমা দুইটা কামাইবি আরে তোর সঙ্গে ঘর সংসার করবি বলি আজি মুখে বেশি বাদলানি কুসমা আজি মুই বেশি দুঃখে আছি।

অভিতত্রস্ত করাই তার আজ্ঞাধীন করে রখিলা। শেষরে সে ইন্দ্রভুবন অধিকার করে ঐশ্বর্যরে মদমত্ত হয়ে পড়িলা। দেবতা মানে বিষ্ণুঙ্কর শরণাপন্ন হেবারু ভগবান তার ভাবি বিনাশর সূচনা দিয়ে আশ্বাসনা দেলে।

0: জানিথিবা প্রথম সহায়তা হইপারে জীবনর সাথী।
1: বাস ঠিক কথাটি তুমি কইছ অপা।
0: আউ এনে তো পার্বণর ঋতু আসিলা, এই সময়রে আমি সমস্ত টিকে সচেতন হবা নিজ দেহ পা প্রতি। আউ যেতেবেলে বাহারকু বাহারুছে, গাড়ি মোটর নেই যাউছে, মোবাইল ব্যবহার করিবা নাহি, হেলমেট ব্যবহার করিবা।
1: এই অপা, এই পূজা সময় বেশি আমার যুবক যুবতী অন্য মনস্ক হয়ে গাড়ি চলাইবে, ইয়ে কানরে ফোনটা লগাই দিয়ে গাড়ি চলাউবে, সেই লাগি তো বেশি দুর্ঘটনা হচ্ছে। তেণু করে আমার সেই যুবক যুবতী ভাই ভৌণী মানে পূজা কর, ঠাকুরঙ্ক প্রতি মন দিও, কিন্তু এই মন ইচ্ছা গাড়ি চলাইবা বা মোবাইল ধরিকি গাড়ি ন চলাও যেমিতি।
0: হ্যাঁ, আমি সমস্ত সচেতন হবা।
1: হউ, ইয়ে অপা, ইয়ে মনটা তো মোটি আজ ভালো নাই, ইয়ে গোটে কাম কর, গোটে ভালো গীতটে শুনাও, টিকে মন টিকে খুশি লাগিব।
0: হউ হউ।